কিনিগিরিকে খুবর কবান শুফি না আকাশবাণী শিলং ক সরকার মেঘালয় কনপ্রিয়ং ইয় ক নর্থ ইস্ট ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার সামিট আর হাজার আর ফুন্দ্রিউ কবনসলং হা কাকসন বট কাকন্দ্রিউ তরিক উজলিউ কতই কদরবার কানমনরা ইকি নোংলাম জং বারো ফ্রাতলি কি জিল্লা কথান সতে লামি হা কই কদান রঙ্কাত বগি নৌ মিখমাত না ফ্রাতলি কিতনাত্রেকম জং ক সরকার পদিং অনপ্লে কদরবার উমন্ত্রী কতনাত রোড ট্রান্সপোর্ট বট হাইওয়েস উ নিতিন গডকারি হা লারিটি পারফর্মিং সেন্টার কবদন হামাও কিয়ং হাশিলং লক্ষ্মী লিন্তি বা কন্দই কলম্পং বা হেতাম হাপদেং কি দরবার সরকার কি বাল জুপলং হা কথান সতে লামি কিন্দন পালাত ফ্রাস পাকুত কি ডেলিগেটস লাইস পাকুত এ এ কি অফিসার সরকার কি নংলাম না কি কারখানা ত্রেকাম কি বা ফের ফের কি নং বই টিঙ্কা হা কাকি পেতেং কি নং সেকাম কি বেলা পাও খমাত হাকালেঙ্কারি বাদ কিউয়ে কিউয়ে উ এম এল এ বা এ এল হ্যাং উলপন স্ং বা ক সরকার পদেং কলা ফাজিং টিপ সু বা কদং প্রখাত ইয়াক জিং তরুয়া মান ইথু ইয়াক নেগ্রম স্কুম ক ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হা ক জিং ক্রেন বে কিনো ফাই খবর উ বা এ এল হ্যাক উল অং বা খাম হাসুয়া উলা দেব পঞ্চ ক্রেন বা উমন্ত্রী উবা খমি এগা তনাত জং কক কে খিয়া বা উলা ইয় অপদ্যাং রু ইয়াক জুবাব কব ব্যাং উ বা এ এল হেক উ অং বা উল ইয় পঞ্চক্রেন খাম ভা বট উমন্ত্রী কাকত ক্যাখিয়া উ জে পি নাদ্দা ডং সেন কট বা উতে উমন্ত্রী সরকার উলওয়ান প্লি পাট বা ইয়া কবই ক হসপিটাল হা কনি কে জেলা কি সাকরি কি পত্রে হেনাইগ্রামস কিলা ইয় বান আইরু দা কা জিংথ হা কাপর বা ওয়ান উমন্ত্রী কে সরকার পদিং সা কনি কে জেলা উ ডেপুটি কমিশনার উবাবাদ্রু ইয়া কা বোর পঞ্ঞা ইয়া কা জিং আই জাকা পুতা হা সাউথ ওয়েস্ট গারো হিলস উলা আই জিং টেপ বলা দেব পিন বেটপিন বিয়াং ইয়া কি জিং নন কাম বারো হা কাবাই দে বা কা জিং সে উপিসা ইয়া কি জাকা বলা শিম না কাবন্তা কাটুরা বাইপাস ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট বাদলা লাসদং রু ইয়া কা জিং সে উপিসা কাটকুম কতুলং খুবর সরকার বলা পিনমি লং বা ইয়া কি জিং সে উপিসা বাই জাকা অন আই লিং বা কা পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পি এফ এম এস অন দালালা পিনশিসা নৌ নম্বর আধার লেকিন তু কি ত্রাই কি বা আই জাকা না কাবন্তা কানি প্রজেক্ট বাকিন পিনঠি কিনা বাইকলা দেব পিনা সো এক ব্যাংক অ্যাকাউন্ট জুমকি বারু আধার খান বা কান অমদান কনু কনু জিংসা পন্থত হাপেং কলাদন কিং পাট বা কিং এলং কাবা হে হাইও দেঙ্গ্রে মিনিন কী বনপন পাও ইয় কিং প্রসা হালোর কিং বম ব্যাং জং কিং সাম বোর্ডিং ইলেকট্রিক দে কসাই কম্পিউটার লিমিটেড হা দেঙ্গ্রি সাব ডিভিশন লসখি ইয় কিং মানে শিমন্তা জুং কি পাট বা না কিরকম ইম কি ফের ফের কাবা কথোপ ইং বা শনং কি রুতমেন কি নোংলাম জুকি সিং ভালং বার কি সামলা পুলি